আকাশবাণী ভবানীপাটনা সময় বর্তমান দিন ১২টা শ্রোতাবন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির দ্বিতীয় অধিবেশন কার্যক্রম আমকেন্দ্র প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি ২৪৮ মিটার তথা ১২০৬ কিলোহর্স যোগে এফএম মাধ্যমে ১০০.৩ মেগাহর্স যোগে এবং নিউজন এআইআর এপ মাধ্যমে অধিবেশনের আরম্ভে শুণন্তু কিতোটি সুগম সঙ্গীত কার্যক্রমের প্রথম শিল্পী হলে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এথর গুরুকৃষ্ণ গোস্বামীঙ্ক গীত রচনাকু কণ্ঠ দেইছন্তি লোপিতা মিশ্রা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, আপনার কেতোটি সুগম সঙ্গীত শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহর্স যোগে, এফএম মাধ্যমে 110.3 মেগাহর্স যোগে, এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। শুণন্তু কার্যক্রম সম্পর্কিত এক সূচনা। আসন্তা শুক্রবার দিন রাতে 7:30 চাষবাস কার্যক্রমে এক ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রমের সিধা প্রসারণ করা হব। বিষয় রয়েছে বর্ষা দিনরে গৃহপালিত প্রাণীঙ্কর যত্ন। এতে বিশেষজ্ঞ ভাবে স্টুডিওরে উপস্থিত রহবে জেলা মুখ্য প্রাণী চিকিৎসা অধিকারী কলাহান্ডি ডক্টর নীরজ চন্দ্র কহর। শ্রোতা বন্ধুক অনুরোধ, এই কার্যক্রমক ফোন করে কুহযাইথিবা বিষয় উপরে প্রশ্ন পচারি বিশেষজ্ঞঙ্কঠারু সিধাসলক উত্তর পাঁতু। ফোন নম্বর 066 70 295 623 066 70 295 628। এথর গীতিকারক অনেক রচনাক কণ্ঠ দিয়েছেন বিদ্যুৎ প্রভা পট্টনায়ক।

0: শ্রোতা বন্ধু জুহার, গাঁ মার কথা কার্যক্রমকে আপন সবকে স্বাগত করুছ। যেতে আজি সহরি সভ্যতা চারবাটে মাড়িগলে বি ই গাঁর মহক সবুবেলে গোটে অলগা আছে। গাঁনে যেনমনে বসবাস করুছন, তাকর চালি চলন, তাকর সংস্কৃতি পরম্পরাকে বঞ্চাই করি সেমনে মাইটকে আবৃ করি অছনে। আর সে গাঁর স্থিতি সবু আজি কেন প্রকার নে অছে, সেন আমর যেন লোকবাক সবু রহলে সেমনে কেনতা করি অছন, তাকর পরম্পরা আজি কেতে দূর বিকশিত হয়েছে, ই সবকে আজি লোকমানকর পাখে পৌঁছাবার কাজ বলিকরি আজি আমি গাঁ মার কথা বলিকরি গোটে কার্যক্রম আমি আগকে বড়াইছু। তো শ্রোতা বন্ধু চালন, আজি আমি ভবানীপাটনা ঠানু 15 কিলোমিটার থিবার গোটে গাঁ, সে গাঁ কেনটা, কেন প্রকার নে তার স্থিতি আছে, সে বাবদকে আজি আমি কথাবার্তা হেবাকে আজি আমি সে গাঁকে পৌঁছিছু। ইনো আমি অনেক গুড়ে লোকমনকে নিজর ভাই বন্ধু কুটুম ভলিয়া লোকমনকে দেখিছু, সেমনে আমকে খুব আদর সহিত আমকে গ্রহণ করিছন। তো শ্রোতা বন্ধু চালন, আজি আমি এই গাঁর জনে আশা দিদিকে ভেটমা। সে গাঁনে সরকারঙ্কর যেন ভিন্ন ভিন্ন প্রকারর স্বাস্থ্য সেবা আর তাঙ্কর ভিন্ন ভিন্ন প্রকারর যেন যোজনা চালিছে, আর সে যোজনাকে নিকরি সে গাঁর পিলাঠানু বুড়াপদকে কেনতা উপকৃত হউছন, চালন তাঙ্কু পচারি করে জানমা সে গাঁনে কেনতা সরকারঙ্কর স্বাস্থ্য সেবা চালিছে।
1: দিদি নমস্কার।
2: নমস্কার আজ্ঞা।
1: আপনকর পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে দেবে।
2: মোর না হচ্ছে আলাদিনী সাহু, পাঁচটিকুড়ি টুর আশা দিদি।
1: আপন কেতে বর্ষ হেলা মানে আশা কর্মী হিসাবে কাম করি আসুছন?
2: মই 2006 রো আশা দিদি আছে।
1: এবে কহন যে আপনকর গাঁরে যেন বিভিন্ন প্রকার সরকারি যোজনা সবু চালিছে, আর তার উপরে তো আপন বহু দিন হেলা কাম করি আসুছন, তার দ্বারা বাকি গাঁর লোক যেন উপকৃত হউছন, সে বিষয়ে টিকে আমার শ্রোতা বন্ধু মানকে কহবে।
2: আজ্ঞা, মুই গাঁনে স্বাস্থ্য সেবী হিসাবে আছে, সমস্তকে মুই ডোর টু ডোর বুলি করি মুই স্বাস্থ্য সেবা দৌছে। বুড়া বুড়ি মনকে যদি কানা অসুবিধা লা আখির গোড় র কানা বলে সে মনকে হসপিটাল পৌঁছাউছে, তাঙ্কর লাগে ঔষধ যুগাউছে ঘর ঘর বুলি করি বুড়া বুড়ি মনকে। হ্যাঁ, ম্যালেরিয়া র পরীক্ষা বি করুছে, ঝাড়া বাতি র বি মেট্রোন ওয়ারেস জিঙ্ক দৌছে, ম্যালেরিয়া বি যাকে পিএফআর বাহারলা বলে সাঙ্গে সাঙ্গ এনএম দিদিকে জনাই করি মুই সে মনকে ডোজ দৌছে, সে মনকটা ঔষধ দেলে ছাড়ুছি।
1: গর্ভবতী মা মানকর লাগি কানা সবু সুবিধা আছে, আর আপন তার উপরে কানা সবু কাম করছেন সে বিষয়ে কহবে।
2: গর্ভবতী মা মনকে ভাসেন মনে যেন খটি আইছেন সে মনকর সঙ্গে না আমার সবু বেলে কন্টাক্ট রহুছে, আর এক পিলার মা দুই পিলার মন মা মনকর সঙ্গে বি আমার কন্টাক্ট রহুছে, সে মনকে আমি ঘর ঘর বুলি গলে পচরাউছু মা তোর মেন্স কেবে হইতিলা, সে যদি নেই মা মুই নেই রয়বা বলে সে মাকে নেই পচরাউ, যেন মা রয়েছে মরে 5 দিন কি 3 দিন জিতি গলানে বলুছে, আমকে সরকার থ্রুরু নিশ্চয় কিট মিলিছি, সে নিশ্চয় কিট নি করি তাকে আমি ইরিন বাসিটা সকালে উঠলা পরিসরা রখিথিবু মুই ইরিন টেস্ট করবি বলি করে কইথিসি, সে মা রখিথিলে মুই যাই করি ইরিন টেস্ট করছি, টেস্ট করি সারলা পরে আজ্ঞা দুইটা গার পড়লা বলে তো ছুয়া আছে, গুটে গার পড়লে বলে ছুয়া নেই বলি করে সে মাকে জনাই দেসো, যদি সে মাকে জানলু দুইটা গার পড়লা বলি সে মাকে আমি সঙ্গে সাং এনএম কে কই করে পুঞ্জীকরণ করাসো, 1 মাস 15 দিন 2 মাস ভিতরে সে মাকে পুঞ্জীকরণ করছো, মাকে পুঞ্জীকরণ করি সারলে অঙ্গনাবাড়ি সেন্টার কে নি করি এনএম দিদি মুই সবু লোক থাই করি তাকে সবু এলএমপি ইডি পত্রী করি তাকে আমি ইঞ্জেকশন দেসু, ইঞ্জেকশন দেলা পরে সে আর গুটে মাসে না আর গুটে ইঞ্জেকশন নেবা যদি প্রথম গর্ভ বলে, আর দ্বিতীয় গর্ভ নে যে মা যদি জলদি ছুয়া রোছে বলে সে মাকে গুটে ইঞ্জেকশন দিতেছো আর গুটে ইঞ্জেকশন খালি দেসু তাকে আর দুইটা নেই তো, আর সে মাকে সবু সেবা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মোর সেন্টার নে গর্ভবতী মা মনকর চেকআপ, সে চেকআপ রে গর্ভবতী মাকে ডকা হেসি, স্বয়ং সহায়ক গোষ্ঠী মা মনকে ডকা হেসি, কিশোরী ঝিও মনকে ডকা হেসি, সফা সুতরা ম্যালেরিয়া ডেঙ্গু ডেরিয়া গাঁনে টিভি নেই হেবা, সফারে রয়েবে ভল খানা খাইবে নলকুয় পানি পিইবে মশারি টানি শুইবে, এই বিষয়ে সবু বুঝেই করি সেমনকর দস্তখত করি করি সেমনকে আমি মিটিং রে কইসু, হাত ধোয়া বি আজ্ঞা সেমনকে মুই শিখাসি, হাত ধোয়া আজ্ঞা মুই শিখাসি, হাত ধুইব আর ছুয়াকে ধরব বলি মা মনকে শিখাসি, হাত ধুই করে রোসই করব বলি করে কইসি, ঝাড়া গলে হাত ধুইব বলি করে কইসি, চারিআড়ে নে সফা সুতরা রখব বলি নড়িয়া কাঁচিরে টায়ার মনকে খালে পান জমা হইতিবা সেদিনে মশা যাই করি

0: পুষুছু আৰু গায় বলদ আছে দুইটা।
1: আপোনাৰ গাঁৱৰে বাকী চাষী দাদা মানে কেন কেন চাষ সব মানে কৰি আছুন?
0: হে ধান আৰু কপা চাষ কান্দুল চাষ তো কৰুছন আৰু।
1: কপা সব হেলা পৰে তাৰ বিক্ৰী বটা লাগি আপোন মানে কেনে কেনে চন কি মণ্ডি কেনে চন কেনে তাৰ বিক্ৰী বটা ব্যৱস্থা সব কৰিছন?
0: হয় মণ্ডি কে বিকি নেচোন টিকে আৰু বেপাৰী মানে টিকে হৰিয়ান কৰছন সেই টাইম নে আৰু।
1: তথাপি মানে সেটা বিক্ৰী হি যাইছি বলন ন? এবে কহন যে চাষ কাম লাগি তো পাইন নিহাতি দরকার, সেতির লাগি আপন মানে কেনতা পাইন র ব্যবস্থা কেনতা করিছন?
0: পানি ব্যবস্থা বলতে আমি ইন কেনাল নাই না কি বোরওয়েল ভি নাই না, এই ইন্দ্র উপর वाला কে আশ্রা করি কিনা পানি পড়লে তো চাষ হই যে নাই হলে নাই মরি যাও যে আর বোরওয়েল ভি নাই আমার পাকারে
1: মানে সব ইন্দ্র রজার ভরসা বলন ন? আপন চাষ কাম মানে সমিয়ানে কেন কেন সব অসুকসার ব্যবহার করছন সে বিষয়টি কইবে?
0: ইউরিয়া সার সরি দিয়া হয়েছি, ডিএপি মানে দিয়া হয়েছি, আও ইউরিয়া নানো মরা হয়েছি কপা গজ উপরে। আও
1: এবে তো আমার কৃষি বৈজ্ঞানিক আজ্ঞা মানে কহুছেন যে প্রাকৃতিক সার মানে প্রয়োগ কর বলি করি, আপন যেনটা কি গোবর হেলা ছেলেনি হেলা কি মানে গছর পতর সব হেলা সেটা মনে বি আপন মানে দেশন কি?
0: হ্যাঁ আজ্ঞা গরু খত দেশু আমি ছেলেনি বি দিয়া হয়েছি আর হ্যাঁ গছর পতর মনে বি দিয়া হয়েছি। আও
1: আপনকর পরিবারে আর সব কেন কেন সব আছেন?
0: মো ঝিও দুইটা আছেন, মো স্ত্রী আছে, বড় ভাই আছেন, ভাউজ আছেন।
1: আপনকর পরিবার লোক মানে আপনকে চাষ কামনে সাহায্য করছেন কি?
0: হ্যাঁ আজ্ঞা নিজে চাষ কামরে তো নিজে সাহায্য নেই হলে আর কিয়ে করি যাওয়া, নিজের ফ্যামিলি সব বিড়ি মিশি কিনা করছু। আর
1: আপনকর চাষ কাম যেতবেলে সরি যাইছি এবে তো বিক্রি বটা লাগি আপন মন্ডি ব্যবস্থা কেনতা আছে? ধান সব ই গলা পরে তার বিক্রি লাগি কান সব কেনতা করছেন সে বিষয়টি কহবে?
0: হ্যাঁ গাঁরে মন্ডি আছে আজ্ঞা, গাঁ কু নেসু, বাকি তো সব ডিলর মানে বেশি হরিয়ান করছেন, কে বলছে 7 কিলো তো কে বলছে 10 কিলো, কে বলছে 15 কিলো হলে নেমো নহলে নেই, এনর কাজে টিকে দুঃখিত আর টিকে হরিয়ান হেসু। আর
1: ইজেন আপন সব রকিছেন গায়ে বলদ আর ছেল মেঢা সব সেমানে রহবার লাগি কান সুবিধা সব করিছেন?
0: রহবা পাই বলে আজ্ঞা গোহাল বনাই কিনা রখা হইছে, আর নিজে কোয়াল পুলি দিকিনা আর
1: সফা সুতরা,
0: হ্যাঁ সফা সুতরা টিকে কংক্রিট ফংক্রিট করিছু, সফা সুতরা করি গোবর ফোবর
1: পাইনু জেনতা তাঙ্কু
0: বঁচাই কিনা রখবাক পড়ছি। আর
1: দেখা যাচ্ছে যে আপন সে গোবর খত মনকে রকিছেন আর ইয়াড়ে ছেলেনি বি রকিছেন, তো সেটা আপন সেটাকে বিক্রি করি বি দুই পয়সা পাইছেন কি?
0: নেগা বিঘা বুকি তো নাই কোন খেত নেগা পকাইছু। আর
1: জেন গায় মনে রকিছেন কি ছেল মন রকিছেন সে মানে গুরস গুড়াক আপন নিজর লাগি ব্যবহার করছেন কি মানে বাহারে বি আপন বিক্রি করি দুই পয়সা পাইছেন?
0: হ্যাঁ আজ্ঞা অধা খাইছু অধা বিকছু, এমতি তো আজিকালি তো কেন বি উচিত রেট নাই মিলবার, তো এমতি বনাই বনা করি বি পিয়া বই করি কিনা বি অধা বিকা হেসি অধা পিয়া হেসি। আর
1: নিজর লাগি ব্যবহার করছেন আর যেতকি বলকি যাইছি সেটা বিকা বুকি বি করে দেছেন? আর শেষ নে আর গোটে কথা পচারবি যে নিজর এতকি জমি বাড়ি থাই করি আমার যেতকি চাষি দাদা মনে বাহারকে যেন দাদন খটবার লাগি যৌছন, এই জমি বাড়ি যেন পড়ি রহুছে সেটা আপন ঠিক বলি ভাবুছন কি?
0: এটা তো ঠিক নাই সে আজ্ঞা, বাকি চাষ বাস করি কিনা রহবা কথা, বাকি আজিকালি তো দিন দুনিয়া অলগা হয়ে গলা, যে বি দুই পয়সা টিকে রোজগার করছি বলি কিনা সে হিসাবে পলাই যাওছন। আর তথাপি ইনে নেই যাওয়া কথা, ইনে রহি কিনা চাষবাস করবা কথা, বাকি যাওছন নিজের ভিটা মাটিকে নেই ছাড়বা কথা, যেহেতু আগলু পোষারু আছে।
1: যা হো দাদা, আজি আপন আমার শ্রোতা বন্ধু মানকে আপনকর চাষী জীবনর বড়িয়া বড়িয়া কথা সব কহলে, এতকি মূল্যবান কথা আজি আপন আমার কার্যক্রম কে দিথিবার কারণ আমার আকাশবাণী তরফ নো আর আমার কার্যক্রম তরফ নো আপনকে বহুত বহুত ধন্যবাদ আর জোহার দাদা।
0: জোহার আজ্ঞা।
1: তো শ্রোতা বন্ধু, আমি পাঁচটিগুড়ি গাঁকে যেতেবেলে আসিছু, চালন সেনর জনে বরিষ্ঠ শিক্ষক, সেনর জনে মাটির মনীষ, যে কি নিজে শিক্ষকতা করবার সনে সনে সে গাঁর মানে পিলামানকর লাগি গোটে প্রেরণার দ্বীপ সাজিছেন, তাঁকর হাত নে গড়া হইতিবার কেতে যে পিলাটুকিল মানে আজি গাঁর গৌরব লাগি কেতে কেতে জায়গার সেমানে কাম করুছন আউ গাঁর নাককে আককে করি আসিছন। চালন সে মাটির মনীষকে ভেটমা, তাঁকর সঙ্গে কিছু সুখ দুঃখ হেমা, তাঁকর জীবনর কিছু কথা পচারমা। আজ্ঞা নমস্কার।
2: নমস্কার আজ্ঞা।
1: আপনকর পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে দেবে?
2: মোর নাম প্রশান্ত কুমার প্রধান, মই গভর্নমেন্ট SSD হাইস্কুল কাউড়ারে এগ্রিকালচার টিচর আছি, মোর গাঁ হেলা পাষ্টিগুড়ি কলাহান্ডি জিলা।
1: আপন কেতে বর্ষ হেলা এই শিক্ষকতা করি আসুছন?
2: মোর তো 35-36 বর্ষ হয়ে গলা TRW ডিপার্টমেন্টে চাকরি করি করি, মো 1990 মসিয়ারে মার্চ 6 তারিখে মানে থামু রামপুরে পোস্টিং পাইছিলি, সেতবেলে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়ে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
2: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনার জনাওছি অসুমারী শুভেচ্ছা। এই শুভ অবসরের সুভদ্রা শক্তি বাজারে এসএচজি মা মানক হাত তৈরি হস্ততন্ত ও হস্তকলা সামগ্রী সহ মিলেট্রু প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষায় সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনিট 8, ভুবনেশ্বর।
3: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব, সো ইজি
4: ফসিলা।
5: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি, আরবিআই কহে
6: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
7: এই কাহিনী এক ফটোগ্রাফর আও তার অন্তরাত্মার। ও লাভলি, ওয়েল ডান, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবে হব বড় স্টুডিও, নুয়া ক্যামেরা, নুয়া লাইটস, তা সাথে নুয়া কার বি নেই নিও সেই লোন রে। না, লোন নেইথিবা কামরে লগাও, ঠিক সময়রে ইএমআই ভরো, ক্রেডিট স্কোর বড়াও, পরবর্তী লোন সহজরে পাও। কার নুয়ে তোমার ফটো হি নেই যাও। আপনা কে
8: আরবিআই কহে
7: আর্থিক বুদ্ধিমতা জাহারি সে সমৃদ্ধ নারী।
9: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
0: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়ে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆକାଶବାଣୀ ଭବାନୀ ପାଟଣା ସମୟ ବର୍ତ୍ତମାନ ଅପରାହ୍ନ 5:30। ଯୁବ ଶ୍ରୋତାଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ ଯୁବବାଣୀରେ ଆଜି ପ୍ରଚାର କରୁଛୁ ଏହାର ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୀତଟିଏ ମିତଟିଏ। ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ନେଇଯାଉଛୁ ଆମ ଟକ୍ ଷ୍ଟୁଡ଼ିଓକୁ, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ଏହି ବିଜ୍ଞାପନ।
1: QR କୋଡ୍ ସ୍କାନ୍ କରନ୍ତୁ, 5000ର କ୍ୟାସବ୍ୟାକ୍ ପାଆନ୍ତୁ। ବାଃ, ଆଜି ବଢିଆ ଦିନ।
2: UPI PIN entering কেবল টাকা পঠাইবা পাই উদ্দিষ্ট।
3: RBI কহে
4: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
5: ওপা, চাকরি মিলি গলা।
6: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং। হুম,
5: হ্যাঁ ওপা, নুয়া মোবাইল, জিন্স জ্যাকেট।
6: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
5: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
6: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
5: কিন্তু ওপা
6: দেখ, ରୋଜଗାରର ଗୋଟିଏ ଭାଗ ସଞ୍ଚୟ କର, କିନ୍ତୁ ପାର୍ଟି ଦେବାକୁ ହିଁ ପଡିବ।
5: ହଁ ପା, ପାର୍ଟି ମୋର, ବଜେଟ୍ ତୋର।
7: ଆଚ୍ଛା, RBI କହେ
8: ସଠିକ ଆର୍ଥିକ ଆଚରଣ ରଖି ଆପଣଙ୍କ ସୁରକ୍ଷାର ଧ୍ୟାନ।

আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন ভারত গৌরব দাস। পহিলা মুখ্য খবর, ভিন ভিন প্রসঙ্গকে নেইকরি হো হল্লা হেবার নু সংসদর দুই গৃহ হেলা আইবা কাল তক মুলতবী। সেপ্টেম্বর 6 তারিখ বাহারবা চূড়ান্ত ভোটর তালিকা, সূচনা দেলে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী। তৃণমূল স্তর অঙ্গনবাড়ি সেবাকে বরকস করবার লাগি গঠন হওয়া পরিচালনা কমিটি, আউ পুরীন বাহুড়াযাত্রা লাগি মূল হেলা প্রস্তুতি। আজ্ঞামাল পাইবা ঋতু সুভদ্রাঙ্ক রথকে করাইছে দক্ষিণ মোড়। এথর পুরা খবর, নিট প্রশ্নপত্র লিক ঘটনা আউ অলগা প্রসঙ্গকে নেইকরি হো হল্লা লাগি সংসদর দুই গৃহকে আইবা কাইল তক মুলতবী রখাইছে। আজ ময়দানর 12 বজে পহেলা মুলতবী উত্রু লোকসভা সম্মিলিত হেবার উত্রু হো হল্লা ভিতরে ভিন ভিন কমিটি লাগি সদস্য নির্বাচন লাগি প্রস্তাব গ্রহণ করাইছিলা। গৃহন অধ্যক্ষতা করুথবা সন্ধ্যা রায় সদস্যমানকু নিজ নিজ আসনকে ফিরিকরি গৃহকার্য সুরুখুরুতি চলাবারকে নিবেদন করিথিলে ভিল গৃহন হো হল্লা লাগি রহিথিলা। তার উত্রু গৃহকে দুইপহরর 2 বজে তক মুলতবী করাযাইকরি গৃহকার্য ফের ঘায় মূল হইথিলা বেলকে।

0: ও মোকা দুদা, জোহার জোহার জোহার।
1: ছিলি রে ভাই লেগড়ু, জোহার জোহার জোহার জোহার জোহার জোহার।
0: এ দুদা, হ্যাঁ দেখনু বর্ষা নে হেবার, বর্ষা নে হেবার বলতুলু।
1: হই
0: হ্যাঁ বর্ষা হুচি
1: হেবা নে রে ভাই, যার সময়াকে সে যদি ঠিক হিসাবে নি হেবা, এ সৃষ্টি কেনতা করে চলবা কো?
0: বনে কথা ওটা কইলু
1: হই।
0: হ্যাঁ চাষ তর তর বনিজ মঠ বলসন,
1: টিউশন পড়া রাতির পাঠ,
0: রাতির পাঠ। হ্যাঁ তর তর হি করে চাষ কাম মনে করবার কথা না কেন বলুছে?
1: সময়া চালি গলে কাঁ করবো আর
0: কাঁ করবো নে কে?
1: বেল থাও বন্ধ বাঁধরে কুমর পুরি থৌ সরব। শুনু
0: কো,
1: এ সরোবর কথা তো কৌছু যে পলাপুলি ফিগলু নাকি কেন?
0: হয় হয় হয় হয় ফিগলি না বললু।
1: আর বুনাবুনি?
0: বুনাবুনি নে করবার না।
1: হ্যাঁ ও সব রূপা,
0: হ রূপা।
1: ও ভাই রে বুনা উনা আর রুয়া থুয়া বলছো?
0: রুয়া থুয়া
1: থুয়া।
0: জি দাদা,
1: হ্যাঁ
0: এ কা বলছিলি বললু?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এ বর্ষা দিনর কথা হো।
1: হই হই হই,
0: তুই তো জানিছু জল হি জীবন,
1: জীবন।
0: হ্যাঁ ই প্যান অছে বলি করি চাষ কাম হউছে
1: হউছে,
0: আর ই প্যান অছে বলি করি আমি ফুনি বঁচিছু
1: বঁচিছু।
0: হ্যাঁ বাকি বর্ষা দিনে বললু,
1: হই
0: প্যান তো চারিয়াড়ে।

0: পিবার লাগি যে প্যান অনেক দরকার তার ফুনি ব্যবস্থা টিকে বনাই করি করবাকে পড়বা
1: হই যেন প্রকারে ময়লা খেতরা প্যান সব ওই বন্ধ বুন্দাকে যা নয় দিনে আসবা হেটাকে যদি পি পোয়া দিলে গাগর প্যান নসবা
0: পানি পিব ছাড়ি পয়সা নব গণি
1: পয়সা নব গণি শুনু চুয়ানে গলা যেন পাইন সব সমুছি নয় পাইন আসবা জানলু কে হেটাই গলা বলতো সে ফুটে ফুটা করি তা সে হেলো যেন বটিকা কি কাঁটা বলছন
0: হেটা
1: পকাবু ঠোঁড়া করি করে পিবার কথা
0: হয় দাদা দেখুন এই বর্ষা দিনে কাঁ হেসি বলে বলতো
1: এই
0: এনর তেনর প্যান মনে চুয়ানে মিশবা নালে মিশবা
1: মিশবা
0: হ্যাঁ আজকাল তো সরকার ঘর ঘরকে পায়খানার ব্যবস্থা কলে না
1: কলে না
0: বাকি কেতে লোক অভ্যাসগত বলতো বাহারকে বলু শৌচ হেবা লাগি
1: যৌছন
0: হেটা নেই যিবার কথা কেন বলুছে
1: সে ময়লা কেতরা যাই করে হে বন্ধ কে সমলে কেনতা হবা নয়ত কে গলে কেনতা হবা
0: কেনতা হবা
1: আর হেটা যদি পিবু গাধবু গলা
0: এই হই যা ভলিয়া
1: হই
0: যে
1: রোগ বেমার
0: রোগ বেমার
1: হেটা বি ঘাটবা আর
0: ঘাটবা
1: হই
0: হ্যাঁ
1: দেখুন
0: যে আমি যে আলোচনা এবার করুছু পানি উপরে যে প্যানকে পহেলা করি বলতো বিশুদ্ধ করি করি পিবাকে
1: পড়বা
0: তাকে ছানবু ছানি করি ফুটাবু ফুটেই করি থা করবু তেনকে পিবু
1: পিবু
0: আচ্ছা তেনকে আর গোটে কথা যে তুই পানি সংগ্রহ করবু সে জায়গা ফুনি পরিষ্কার পরিচ্ছন্ন থিবার দরকার
1: দরকার
0: তুই বোরিং নু প্যান আনুছু তুই যেটা নল চুয়া নু প্যান আনুছু কি কুয়া নু প্যান আনুছু কি যে নু বি তুই প্যান সংগ্রহ করবো
1: হ্যাঁ
0: তো সে জায়গা ফুনি কেনটা সফা আছে কি নেই পরিষ্কার আছে কি নেই পরিচ্ছন্ন আছে কি নেই হ্যাঁ সেটাকে ফুনি দেখাবা পড়বা আর তুই যেন পাত্র নে প্যান সংগ্রহ করুছু সেটাকে ফুনি ধ্যান করি টিকে সফা সুতরা করবাকে পড়বা
1: মূল কথা রে ভাই সব হলো সফা সুতর ধ্যান করবা
0: পরিষ্কার পরিচ্ছন্ন
1: বর্ষা দিন
0: এটা তো গলা প্যান র কথা তেনকে আমি যেন শৌচর কথা হইথুলু তো আমি বলতো আমার কার্যক্রম নু
1: হ্যাঁ
0: আমার যেতকি শ্রোতা বন্ধু অছন যেতকি আমার চাষি দাদা মা ভয়েন যেতকি অছন সবকে গলা অনুরোধ করমা যে তাঁকর ঘরে যেন পায়খানা আছে তাকে সেমনে ব্যবহার করন বাহারকে শৌচ নেই জন যেন পায়খানা ঘর করিছন সেনে কাঠ কুইলা হ্যাঁ অবড়ম জবড়ম জিনিস মনে যেটা রখিছন সেটা নেই করন যেনথির লাগি সরকার সুবিধা কর দিছে তার লাভ উঠন আর পায়খানা ঘরকে পায়খানা ঘর ভলিয়া ব্যবহার করন
1: পানির কথা তুই কইলু
0: হ্যাঁ
1: আমার চাষি তো আমার ক্ষেত খোলাকে গলি সে ক্ষেতর পাইন গলা বলছু এটা তো তেয়ার হয়েছে ঝলঝলি যাচ্ছে না এটা আগে কাঠি কুটা করে দিও
0: দাদা শুননু রোগ বেমার তো হেবা
1: হেবা
0: কাছু কুন্ডিয়া ভলিয়া চর্ম রোগ হেবার সম্ভাবনা বি
1: আছে আছে আর আজিকালি দেখুছু ক্ষেতে খোলে যেন প্রকার আমি উষো কষা ঝিটুছু সার দৌছু কেনতা হবা ক
0: কেনতা হবা বলে দাদা এটা সব বেমারকে ডাকি আনবার কথা যে শুনতো দাদা কাঁ বলছিলি বইলে এই আমার ধ্যানানন্দ পণ্ডা তাঁকর দল বল শিল্পী তো যাবনে তো আর জগা মাকি হেমনকে গানা
1: শুনো গানা বাজনা পদে হো
0: হবা
1: তারপরে বাকি কথা হামা
0: হো।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর আপনারা শুনছন্তি হিন্দি ভক্তি গীত। এথর শুণন্তু গীতা রয়ঙ্ক কণ্ঠরে এই ভক্তি গীতটি, পুরাতন রচনারু।